আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গুলমার্গে আটকে পড়া পর্যটকদের উদ্ধার অভিযান ভারতের বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলির সাহস দক্ষতা সমন্বয় এবং তৎপরতার প্রতিফলন। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে মান্য কার্যবিধি জারি করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। পশ্চিমবঙ্গে সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আজকে বিস্তারিত খবরে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেন ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় হবে। এছাড়াও অন্যান্য

0: আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশ মন্ত্রীরা। উল্লেখ্য, গত বছর 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়েও মন্ত্রীরা আলোচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তাঁর সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্ট স্কার্ফ পুলিশ কালার প্রদান করবেন। এদিকে রাষ্ট্রপতির সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে। আজ থেকে 28 মে পর্যন্ত ছাঙ্গু লেখে যাওয়ার জন্য কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিনে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাঞ্চো বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরের সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। পরের মাসে 5 তারিখ ত্রিপুরা সীমান্তবর্তী এলাকাতেও যাবেন অমিত শাহ। এরপর তাঁর পশ্চিমবঙ্গে যাওয়ার কথা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং নাগরিক প্রশাসন যেভাবে গুলমার্গে কেবল কারে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে, তা ভারতের বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলির সাহস, দক্ষতা, সমন্বয় এবং তৎপরতার প্রতিফলন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং সফলভাবে এই উদ্ধার অভিযান সম্পন্ন করায় যৌথ বাহিনীর প্রশংসা করেন। অভিযানে যুক্ত সকলকে দায়িত্ববোধ এবং সেবামূলক মনোভাবের জন্য দেশ মনে রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগেই জানানো হয়েছে, জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে গতকাল উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তাঁর হাতে তুলে দেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী গোয়েল বলেন, তাঁদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে আগামী দিনে তাকে আলোচনা হয়েছে। ভারত কানাডা সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব সমঝোতা সেপা দ্রুত সম্পাদনের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।
1: Very much doable, given the sincerity of purpose, given the wonderful work both the negotiating teams have put in over the last 2.5 months since we signed terms of reference in March, and given the trust between the prime ministers of India and Canada and the warmth of that relationship, we feel empowered to be able to make rapid progress, to deliver results not only to businesses but to the people of both countries.
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারতের রূপান্তর পর্ব অমৃতকালের মধ্যে দিয়ে চলেছে, যেখানে শক্তি, উদ্ভাবন, যুব সমাজের কঠিন পরিশ্রম 2047 বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে। ইংরাজি দৈনিকে এক নিবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের ক্ষমতায়ন ও প্রযুক্তি ক্ষেত্রে দেশের সাফল্যের দিকগুলি তুলে ধরেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। গত রাতে নিউ টাউনের ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালক সামান্য আহত হন। এরপর ওই স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমের ওই ভিডিওয় হুমকি দিতেও দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের বিডিওকে আটক করেছে। উল্লেখ্য, গত বছর 29 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার দেহ উদ্ধার হয়, তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আজ 11ই জ্যৈষ্ঠ প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। উল্লেখ্য, নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। 1938 তিনি হারামনি নবরাগ মালিকা গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। 1942 জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠের সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন। দুঃখুমিয়া বা তারা খ্যাপার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ায় নজরুল একাডেমিতে তার জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গে বিষয় চিরসংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রজাতরঙ্গ, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA। উল্লেখ্য, কঙ্গো উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু। DGCA জানিয়েছে, ভারত থেকে উগান্ডা ও কঙ্গোতে পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের কাছ থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। বিমানের ভেতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্ক মূলক ঘোষণা করতে হবে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে অবিলম্বে তা বিমানকর্মীদের জানাতে হবে এবং গন্তব্যে পৌঁছানোর পর অভিবাসন বিভাগকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে সেই যাত্রীকে সরিয়ে অন্যত্র বসানোর ব্যবস্থা করতে হবে। দেশে ফেরার 21 দিনের মধ্যে এই উপসর্গগুলি দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। ত্রিস্তরীয় মাস্ক, ডিসপোজেবল গ্লাভস, PPE কিট, হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলিকে। লেবাননে আক্রমণের তীব্রতা বাড়িয়ে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। হেজবোল্লার বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়ানো হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। IDF জানিয়েছে, পূর্ব লেবাননের বেক্কা উপত্যকা সহ কয়েকটি জায়গায় হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। সংঘর্ষ বিরতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র হরমুজ প্রণালীর কাছে জলযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরোভের সঙ্গে কথা বলে ইউক্রেন সংঘাত এবং ইরান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। IPL এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে ধরমশালায়। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও বিদর্ভে আজ পর্যন্ত রাতের আবহাওয়া উষ্ণ থাকার লাল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানে আগামী 2-3 দিন তাপপ্রবাহ বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। IPL এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा छेत्रीबाट सुन्नुहोस्। प्रथममा प्रमुख समाचार। राष्ट्रपति द्रौपदी मुर्मू आजदेखि सिक्किमको 3 दिने भ्रमणमा हुनुहुनेछ। भ्रमणका क्रममा उहाँले गान्तोकस्थित नामग्याल तिब्बती विज्ञान प्रतिष्ठानको भ्रमण गर्नुहुनेछ। वरिष्ठ IAS अधिकारी नीलम मीनालाई पश्चिम बंगालको नयाँ मुख्य चुनाव अधिकारी नियुक्त गरिएको छ। नीति आयोगका उपाध्यक्ष डाक्टर अशोक लाहिडीले भिडियो कन्फरेन्स मार्फत पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीसित एउटा महत्वपूर्ण बैठक गर्नुभएको छ। पश्चिम बंगालको मालदा जिल्लामा भारतमा अवैध रूपमा बस्दै आएका बंगलादेशीहरूका लागि निर्माण गरिएको राज्यको पहिलो होर्डिङ सेन्टर खोलिएको छ। शिक्षाविद एवं प्रख्यात वनस्पतिविद डाक्टर गम्भीर सिंह योञ्जन पद्मश्री पुरस्कार 2026 ले सम्मानित भएका छन्। अब समाचार विस्तारमा। राष्ट्रपति द्रौपदी मुर्मू आजदेखि सिक्किमको तीन दिने भ्रमणमा हुनुहुनेछ। भ्रमणका क्रममा उहाँले विभिन्न कार्यक्रममा सहभागी हुने तथा धेरै ठाउँको भ्रमण गर्नुहुनेछ। साँझ उहाँले ग्यान्तोकस्थित नामग्याल तिब्बती विज्ञान प्रतिष्ठानको भ्रमण गर्नुहुनेछ। भोलि राष्ट्रपति मुर्मू नाथुलाको भ्रमण गर्नुहुनेछ र त्यहाँ तैनात सैनिकहरूसँग अन्तर्क्रिया गर्नुहुनेछ। त्यसपछि उहाँ गान्तोकका सिक्किम विश्वविद्यालयको दीक्षान्त समारोहमा पनि सहभागी हुनुहुनेछ। भ्रमणको अन्तिम दिन गान्तोकको पालजोर स्टेडियममा आयोजित एक समारोहमा राष्ट्रपतिले सिक्किम पुलिसलाई राष्ट्रपति पुलिस ध्वज प्रदान गर्नुहुनेछ। वरिष्ठ आईएएस अधिकारी नीलम मीणालाई हिजो सोमबार पश्चिम बंगालको नयाँ मुख्य चुनाव अधिकारी नियुक्त गरिएको छ। हालै राज्यमा सत्ता परिवर्तन भएपछि शुभेन्दु अधिकारी नेतृत्वको सरकारले मुख्य निर्वाचन अधिकारी मनोज कुमार अग्रवाललाई मुख्य सचिवमा नियुक्त गरेको थियो। त्यस्ता मुख्य चुनाव अधिकारी सीईओको पद रिक्त थियो। सुन्नुहोस् एक रिपोर्ट।
3: मनोज कुमार अग्रवाल सन् 1990 ब्याचका आईएएस अधिकारी थिए। उहाँको कार्यकालमा राज्यमा एसआईआर प्रक्रिया पूरा भएको थियो। उहाँले चुनाव सम्पन्न गर्नमा पनि महत्वपूर्ण भूमिका खेलेका थिए र राज्यमा परिवर्तनपछि उहाँलाई राज्य प्रशासनको सर्वोच्च ब्युरोक्रेटको जिम्मेवारी दिएको थियो। निर्वाचन आयोगले राज्यका मुख्य सचिवलाई लेखेको पत्रमा पश्चिम बंगाल क्याडरकी 1998 ब्याचकी आईएएस अधिकारी नीलम मीणालाई सीईओ नियुक्त गर्न लागेको जनाएको छ। नीलम मीणाले मुख्य निर्वाचन अधिकारीको पद सम्हाल्दै राज्य सरकारको कुनै अतिरिक्त प्रभार लिने छैनन्। नीलम मीणा राज्य उपभोक्ता संरक्षण विभागको प्रधान सचिव थिइन्। पश्चिम बंगाल सरकारले राज्यको नयाँ मुख्य निर्वाचन अधिकारी चयनका लागि तीन वरिष्ठ आईएएस अधिकारीहरूको प्यानल निर्वाचन आयोगमा पठाएको थियो। नीलम मीणा तन्मय चक्रवर्ती र नमिता गुदारा वसु मनोनयनमा परेका थिए। राजस्थानकी नीलम मीणाले वनस्पति विज्ञान र इतिहासमा शिक्षा हासिल गरेकी थिइन्। उहाँले 28 वर्षभन्दा बढीको लागि विभिन्न पदहरूमा कार्य गरेकी छिन्। आफ्नो लामो प्रशासनिक करियरमा उहाँले पश्चिम बंगालमा धेरै महत्वपूर्ण प्रशासनिक पदहरू सफलतापूर्वक सम्हालेकी छन्। उनी इन्स्टिच्युट अफ इन्भाइरोमेन्टल स्टडीज एन्ड वेटल्यान्ड म्यानेजमेन्टकी निर्देशक पनि थिइन्। सविता छेत्री, आकाशवाणी समाचार, खरसाङ।
2: रेलमन्त्री अश्विनी वैष्णवले हिजो कोलकाता मेट्रोको ओरेन्ज लाइनको चिरङ्गरी घाटामा रहेको 62 मिटर लामो भ्याटक्ट ग्याप सफलतापूर्वक बन्द गरिएको बताउनु भएको छ। उहाँले यसलाई परियोजनाको एक महत्वपूर्ण चरणको रूपमा वर्णन गर्नुभयो। सामाजिक सञ्चाल प्लेटफर्म एक्समा एक पोस्टमा रेल मन्त्रीले भन्नुभयो, काम लामो समयदेखि विचाराधीन थियो किनभने अखिल भारतीय तृणमूल काँग्रेस सरकारले ट्राफिक डाइभर्सनलाई अनुमति दिएको थिएन। उहाँले आरोप लगाउँदै परियोजनाले उच्च अदालत र सर्वोच्च अदालतबाट स्वीकृति पाए पनि काम रोकिएको बताउनुभयो। श्री अश्विनी वैष्णवले भन्नुभयो, लगातार 2 सप्ताह अन्तमा रातिमा ट्राफिक अवरोध गराएर काम पूरा गरिएको थियो। उहाँले थप भन्नुभयो, निर्माण कार्य पूरा भएपछि व्यस्त चौबाटोमा रहेको सड़क समय तालिकाभन्दा 3 घण्टा अगाडि नै यातायातको लागि खोलिएको छ। कोलकाता मेट्रोको ओरेन्ज लाइनलाई शहरको प्रमुख यातायात परियोजनाहरूमध्ये एक मानिन्छ, जसले ट्राफिक प्रवाहलाई अझ सुधार गर्न मद्दत गर्नेछ। समाचार आकाशवाणी खरसाङबाट सुन्दै हुनुहुन्छ। ताजा समाचार जान्नका लागि सोसियल मिडिया ह्यान्डल एक्समा @AIRNews गर्छौं अनि फेसबुकमा आकाशवाणी समाचार नेपालीलाई फलो गर्न सक्नुहुनेछ। यो आकाशवाणी खरसाङ हो। नीति आयोगका उपाध्यक्ष डाक्टर अशोक लाहिडीले भिडियो कन्फरेन्स मार्फत पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीसित एउटा महत्वपूर्ण बैठक गर्नुभयो। बैठकमा मुख्य सचिव मनोज अग्रवाल सहित अन्य वरिष्ठ अधिकारीहरू उपस्थित रहेका थिए। बैठकमा श्री लाहिडीसँग नीति आयोगको दल पनि सामेल थियो। बैठकमा पश्चिम बंगालको विकासमा चुनौतीहरू तथा अवसरहरूबारे गहन छलफल गरियो। केन्द्र राज्यमा अब डबल इन्जिनको भाजपा सरकार रहेकोले राज्यको विकासले तीव्र गति पाउने आशा गरिँदैछ। पश्चिम बंगालको मालदा जिल्लामा राज्यको पहिलो होल्डिङ सेन्टर खोलिएको छ। इङ्ग्लिश बजारको चन्दन पार्कमा बनेको यो केन्द्र भारतमा अवैध रूपमा बस्दै आएका बंगलादेशीहरूका लागि निर्माण गरिएको हो। यो सम्पूर्ण मालदा जिल्लाको एक मात्र यस्तो केन्द्र हो र यो राज्यमा आफ्नो प्रकारको पहिलो केन्द्र हो, जहाँ आइतबार केन्द्र खुल्दा 9 जनालाई पहिलो पटक त्यहाँ ल्याइएको थियो, जसमा 3 महिला र 6 जना बाल बालिका रहेका छन्। यी सबै व्यक्ति मालदा जिल्लाको गजोल पुलिस स्टेशनको पाण्डुवा क्षेत्रबाट पक्राउ परेका हुन्। पक्राउ परेपछि उनीहरूलाई यो नयाँ होल्डिङ सेन्टरमा पठाइएको छ। यस केन्द्रको सुरक्षाका लागि पूर्ण तयारी गरिएको छ। सम्पूर्ण कम्प्लेक्सको वरिपरि सुरक्षा घेरा लगाइएको छ र कुनै पनि गतिविधिमा नजर राख्न प्रत्येक कुनामा सीसीटीभी क्यामेरा जडान गरिएको छ। शिक्षाविद एवं प्रख्यात वनस्पतिविद डाक्टर गम्भीर सिंह योञ्जन पद्मश्री पुरस्कार 2026 सम्मानित भएका छन्। हिजो राष्ट्रपति द्रौपदी मुर्मूको बाहुलीबाट उहाँले पद्मश्री पुरस्कार ग्रहण गर्नुभयो। शिक्षा र साहित्य क्षेत्रमा पुर्याएको उल्लेखनीय योगदानको निम्ति योञ्जनलाई पद्मश्री पुरस्कार अर्पण गरिएको हो। कालिम्पोङको सिन्जीमा जन्मेका जीएस योञ्जन युनाइटेड स्टेट एडुकेसनलबाट फुल ब्राइट फेलोसिप पाउने पहिलो नेपाली भाषी गोर्खा हुन्। शिक्षा विज्ञान साहित्य र वातावरण संरक्षण क्षेत्रमा अतुलनीय योगदान पुर्याउनुभएका पद्मश्री सम्मानित डाक्टर गम्भीर सिंह योञ्जनले हाम्रो समाजलाई विश्व मञ्चमा चिनाउनु भएको छ भनी बताउनु हुँदै यो केवल सम्मान होइन सम्पूर्ण दार्जीलिङ पहाड़ तराई डुवर्स तथा भारतीय गोर्खा समाजको गौरवको क्षण हो भनी भाजपाका सांसद दार्जीलिङ एवं राष्ट्रिय प्रवक्ता राजु विष्टले बताउनु भएको छ। सिक्किमको नाथुला जाने जवाहर रोडमा हिजो सोमबार बिहान ठूलो दुर्घटना भएको खबर प्राप्त भएको छ, जसमा कसैको हताहत नभएको र ठूलो घटना टरेको खबर प्राप्त भएको छ। अचानक नाथुला पासमा माथिबाट पहिरो खस्दा सिक्किम नाथुला रोड बन्द भएको थियो। नेपालको उच्चतम न्यायालयले हिजो सोमबार पूर्व प्रधानमन्त्री शेरबहादुर देउवा र उहाँकी पत्नी डाक्टर आरजू राणा देउवाको पक्राउको आदेशमाथि अन्तरिम रोक लगाएको छ। न्यायमूर्ति महेश शर्मा पौडेल र न्यायमूर्ति नित्यानन्द पाण्डेको संयुक्त पीठले सरकारले जारी गरेको पक्राउ वारन्ट विरुद्ध दत्ता गरिएको निवेदनमाथि सुनवाई गर्दै यो आदेश जारी गरिएको हो। देउवा दाम्पति यस समय हङकङमा छन्। यसअघि इन्टरपोलले पनि यस विषयमा सरकारको अनुरोधमा कदम चाल्न अस्वीकार गरेको बताएको छ। भीषण गर्मीको बीचमा अलिपुर मौसम विभागले केही राहतको आशा व्यक्त गर्दै पूर्वानुमान जारी गरेको छ। बुधबारदेखि सम्पूर्ण दक्षिण बंगालमा मेघ गर्जन र वर्षाको सम्भावना बढ्ने अपेक्षा गरिएको छ। दमनकारी गर्मी कम हुने अपेक्षा गरिएको छ, जसले गर्दा तापक्रममा गिरावट आउने अपेक्षा गरिएको छ। यद्यपि आगामी 24 घण्टामा तीव्र गर्मीबाट कुनै राहत पाउने अपेक्षा गरिएको छैन। यो समाचार युट्युबमा @AIR खरसाङ मार्फत पनि सुन्न सक्नुहुनेछ। अब अन्त्यमा प्रमुख समाचार पुनः एकचोटि। राष्ट्रपति द्रौपदी मुर्मू आजदेखि सिक्किमको 3 दिने भ्रमणमा हुनुहुनेछ। भ्रमणका क्रममा उहाँले गान्तोकस्थित नामग्याल तिब्बती विज्ञान प्रतिष्ठानको भ्रमण गर्नुहुनेछ। वरिष्ठ आईएएस अधिकारी नीलम मीनालाई पश्चिम बंगालको नयाँ मुख्य चुनाव अधिकारी नियुक्त गरिएको छ। नीति आयोगका उपाध्यक्ष डाक्टर अशोक लाहिडीले भिडियो कन्फरेन्स मार्फत पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीसित एउटा महत्वपूर्ण बैठक गर्नुभएको छ। आकाशवाणी खरसाङबाट समाचार पूरा भयो। अघिल्लो समाचार 10 बजे प्रस्तुत गर्नेछौ। सुन्दै गर्नुहोस् आकाशवाणी।
4: आकाशवाणी खरसाङको अघिल्लो प्रस्तुति रहेको छ सीमा क्षेत्रबाट।
5: नमस्कार आदरणीय श्रोता, 103.5 MHz आकाशवाणी खरसाङको प्रस्तुति कार्यक्रम सीमा क्षेत्रबाटमा यहाँहरू सम्पूर्णलाई म नवराजको न्यानो अभिवादन। श्रोतमित्र, सीमा क्षेत्र कार्यक्रम जहाँ हामी भारतका विभिन्न छिमेकी राष्ट्रहरूसँगको के कस्तो कुराकानीहरू छ सो कुराहरू लिएर आउने गर्छौँ। श्रोतमित्र, गत सप्ताह मैले कुराकानी गर्दै थिएँ इन्डो भुटान अनि इन्डो नेपाल रिलेसनमाथि एउटा चर्चा, यस विषयमाथि कुराकानी गर्न स्टुडियोमा उपस्थित हुनुहुन्थ्यो केशव प्रधान, डाक्टर विनायक सुन्दास अनि डाक्टर अद्वैता थापा। त अबलाई प्रस्तुत छ सोही कार्यक्रमको रहल भाग।

0: महत्वपूर्ण कदम हो। उहाँले भन्नुभयो, हजारौं वर्ष पहिले भारतमा उत्पत्ति भएको योग अहिले विश्वव्यापी रूपमा व्यापक रूपमा स्वीकार गरिन्दैछ र धेरै देशहरूमा दैनिक जीवनको अभिन्न अंग बनेको छ।
1: योग ये हमारे देश की संस्कृति भी है, हमारी जीवन शैली भी है। आज से सदियों पहले योग भारत से निकल के सारे दुनिया में गया है, फिर से योगासना की फर्स्ट वर्ल्ड चैंपियनशिप करके उसको पुनः भारत में एक बड़ा कार्यक्रम के रूप में आयोजित करेंगे। वर्ल्ड चैंपियनशिप है, अभी प्रारंभ भारत से कर रहे हैं और सारी दुनिया के अलग अलग कंट्री में उसको भविष्य में करा जाएगा।
0: रक्षा मन्त्री राजनाथ सिंहले आज नरेन्द्र मोदी सरकारको 12 वर्ष पूरा भएकोमा यसलाई भारतको सभ्यता र विकास यात्रामा परिवर्तनकारी चरणको रूपमा वर्णन गर्नुभयो। सामाजिक सञ्जालमा पोस्ट गर्दै वहाँले 26 मई 2014मा श्री मोदीले प्रधानमन्त्रीको शपथ ग्रहण गर्दा देशको शासन दृष्टिकोण नेतृत्व र राष्ट्रिय संकल्पमा निर्णायक परिवर्तन आएको बताउनुभयो। आईपीएल प्लेअफ क्रिकेटमा वर्तमान च्याम्पियन रॉयल च्यालेन्जर्स बेंगलुरूले आज धर्मशालामा हुने क्वालिफायर वनमा गुजरात टाइटनसँग खेल्दैछ। खेल 7:30 बजे शुरू भएको छ। खेलको विजेता सीधै आईपीएल 2026 को फाइनलमा पुग्नेछ भने हार्ने टोलीले क्वालिफायर टूमा अर्को अवसर पाउनेछ। विदेश मन्त्री डाक्टर एस जयशंकरको अध्यक्षतामा क्वाड विदेश मन्त्रीहरूको बैठक आज नयाँ दिल्लीमा सम्पन्न भयो। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज 3 दिने भ्रमणमा सिक्किम आइपुग्नुभयो। वहाँले अर्किडेरियम र नामग्याल इन्स्टिच्यूट अफ टिबेटोलोजीको भ्रमण गर्नुभयो। गृहमन्त्री अमित शाहले आज राजस्थानको बिकानेर नजिकैको सान्चु चौकीमा प्रहरी सम्मेलनलाई सम्बोधन गर्दै अपरेशन सिन्दूरको क्रममा सीमा सुरक्षा बलको भूमिकाको प्रशंसा गर्नुभयो। युवा मामिला तथा खेलकुद मन्त्री मनसुख मण्डाविया आज भन्नुभयो, 2036 को ओलम्पिक खेल आयोजना गर्ने भारतको दावेदारीलाई ध्यानमा राख्दै भविष्यको ओलम्पिक खेलहरूको सूचीमा योगासनलाई समावेश गर्न जोड़ दिइनेछ। र आईपीएल प्लेअफ क्रिकेटमा धर्मशालामा क्वालिफायर वन मुकाबिलामा वर्तमान च्याम्पियन रॉयल च्यालेन्जर्स बेंगलुरूले गुजरात टाइटनसँग खेलिरहेको छ। खेल 7:30 बजेदेखि शुरू भएको छ।
2: प्रथमे विशेष विशेष खबर। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের সাঞ্চুর সীমান্তে বিএসএফ এর একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেলা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
3: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
2: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্ধুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছ মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
4: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
2: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
5: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
2: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রীত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26শে মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলাম।

0: জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চিরসংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞান গবেষণা, উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ চেন্নাই এবং মাদুরাই জুড়ে 5টি স্থানে চল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের ডিআরআই এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটো ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি হলুদ সতর্কতা জারি করেছে। রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে 100টির বেশি ড্রোন এবং 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। আইপিএল ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: फेरि पनि यहाँहरूलाई हार्दिक अभिवादन जनाइरहेका छौं आकाशवाणीको खरसाङ केन्द्रमा। तब भने यहाँहरूलाई सुनाइरहेछौं यो भुटानी गीत, स्वीकार्नुहोस्।